কিছু না যায় সচ্চা সাহেব মানবসে তা মন চিন্দিয়া ফল পায় নানক তিনকা আখিয়া আপ শুনে যে লয়ন পন্নে পায় মহলা তীজা অমৃত সদা বরসদা বুজন বুজন হার গুরমুখ জিনি বুঝিয়া হর অমৃত রখিয়া উদ্ধার হর অমৃত পিনে সবা রঙ রাতে হোমে তৃষ্ণা মার অমৃত হর কা নাম হ্যায় বরসে কৃপা ধার নানক গুরমুখ নদরি আয়া হর আত্ম রাম মুরার পৌড়ি অতুল কিউ তোলিয়ে বিন তোলে পায়া না যায় গুর কে শব্দ বিচারিয়ে গুণ মেরে সমায়ে আপনা আপ আপ তোলসি আপে মিলে মিলায়ে তিসকি কিমত না পবে কহনা কিছু না যায় হও বলিহারি গুরে আপনি জিন সচ্চি বুঝ দিতি বুঝায় জগত মুসে অমৃত লুটিয়ে মন মুখ বুঝ না পায়ে বিন নামে নাল না চলসি জাসি জন্ম গবায়ে গুরমতি জাগে তিনি কর রখিয়া দূতা কা কৃষ্ণা বসায় শ্লোক মহলা তীজা বাবি হা না বিলায়ে না তরসায়ে এহো মন খসম কা হুকম মন নানক হুকম মনে তিখ উতরে চড়ায় চবক গলবান

অমৃত দিক উঠ যায়, নাই তেরে সব সুখ বসে মনে আয়, বিন নামে বাঁধি জমপুর যায়, নারী বেরি কর বরদেশ, মন কিয়া খুশিয়া কি চেবেশ, যা সদে তা ফেল না পায়, নানক কূড় কূড়ো হয়ে যায়। প্রভাতী মহলা পহলা, তেরা নাম রতন করম চানন, সুরখ তিথে লোয়ে, অন্ধের অন্ধি বাপরে সগল লিজে কোয়ে, ইহ সংসার সগল বিকার, তেরা নাম দারু অবর নাস্ত, করণহার অপার রহাও, পাতাল পুরিয়া এক পার হোমে লাখ করোড়, তেরে লাল কিমত তা পবে, যা সিরে হোমে হোর, দুখা তে সুখ উপজে, সুখী হোমে দুখ, জিত মুখ তু সালাইয়ে, সিত মুখ কেসি গুখ, নানক মূর্খ এক তু, অবর পলা সেসার, জিত তন নাম না উপজে, সে তন হোয়ে খুয়ার। প্রভাতী মহলা পহলা, জয় কারণ বেদ ব্রহ্মে উচরে, শঙ্কর ছোডি মায়া, জয় কারণ সিদ্ধ তয় উদাসী, দেবী মর্ম না পায়া, বাবা মন সাচা মুখ সাচা কহিয়ে, করিয়ে সাচা হই, দুশ্মন দুখ না আবে নেড়ে, শরমত পাবে কই, রহাও অগ্ন বিম্ব পৌনে কি বাণী, তিন নাম কে দাসা, তে তস্কর জো নাম না লেবে, বাসে কোট পঞ্চাশা, যে কো এক করে চঙ্গিয়াই, মন চিত বহুত বসাবে, এতে গুণ এসিয়া চঙ্গিয়াইয়া, দে না পছো তাবে, তুদ সালান তিন তন পলে, নানক কা তন সোই, যে কো জিও কহে ওনা কো, জম কি তলব না হই। প্রভাতী মহলা পহলা, যা কে রূপ নাহি জাত নাহি, নাহি মুখ মাসা, সতগুর মিলে নিরঞ্জন পায়া, তেরে নাম হে নিবাসা, অদু সহজে তত বিচার, যা কে ফির না আবো সহসার, রহাও যা কে কর্ম নাহি ধর্ম নাহি, নাহি সুতমালা, শিব জ্যোত কন্নো বুধ পাই, সতগুরু রখওয়ালা, যা কে বরত নাহি নেম নাহি, নাহি বকবাই, গত অবগত কি চিন্ত নাহি, সতগুরু ফুরমাই, যা কে আস নাহি নিরাশ নাহি, চিত সুরখ সমজাই, সন্ত কো পরম সন্ত মিলিয়া, নানকা বুধ পাই। প্রভাতী মহলা পহলা, কাঁকা কহিয়া দর প্রমাণ, দিক অমৃত দোয় শঙ্কর জান, ক্যা কহিয়ে সর্বে রহ্যা সমায়ে, যো কি